0: বিচার করি। ওরা আছে আবরুতে খোটে দিন ধরে থাওয়া ঠাওয়ার কারণ শরণ নেই মাত্র তোরা। আচ্ছা থামিয়ে যাইস, তাহলে গামা দুরস তাই তাহলে ফাঁকা দুরি হুস্কর লাগি তোরা।
1: আর যারা হুস্কর লাগালে আমি কাই তোদের সাউকারিতে দেড়া লাগত নাই। আমচা মায়বাপ জনতা জনার্দন আহে আর তো চাঁদ খারা খোটাচা নিকাল দেনার আহে। काय माय बाप,